0: Babırcan. Hosla Babırcan. Himmet. Uhtari. Hosla. Hosla.
1: Shumai boi jai. Kalponaro bairi. Babur kokon pauche jai. জাদুর হাত ধরে বসর্গের ওপারে সময়টা বিশ্বাসঘাতকতার সময়টা বালকানুয়ারের বাজারে সবকিছু বিক্রি হয় নগ্নতা বিদগ্ধ জনের ভুল শতক ভুল সময় কত বছর কে জানে সময় বই যায় কল্পনার বাইরে বাবর কখন পৌঁছে যায় জাদুর হাত ধরে বসর্গের ওপারে সময়টা I'm gonna worry. My time is up, it's a big deal.